দেখি নাই, ডিভোর্স পাকো কেটি ভনেরা ছোড়ে রাখা কই না। মায়ের বাড়ির মানুষ ভয়টা মালাস্তে পারে, যদিও সমাজে মালা কে সস্তা।